0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গাল লায়ে তি হে মুন্না আই কহি আহো হাল বলা ফে মুন্না রকাং কং কো দেন না হে দি মুন্না আবারহা উপাওে
3: নদী হেখে মেঘ দিবে হে এফ এম কে কমে গাড়ি রেগে ফুরতম লভে কবস দিবে হে আমিল্লা রাগে লভে।

0: রায় মিহুরিহা তাকেতি গান্দেবা ওয়াহী করবমে
1: ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি'
2: হামাকাশওয়ারং খালেগে ফানুগে বেরি রাসকালাগে আযাবকি আন্নানে ইচ্চকং কাশওয়ারে
1: মা লাহু মিন দাফি'
2: এ আযাব এওরেঙ্গে কিবেন দুরুখো দেনে ইবিস ফরাতেন ওয়ে
1: يوم تمور السماء مورا
0: اي উড়ু ورق গদয় গুড়া গিন্দা দোহে
1: وتسير الجبال سيرا
2: আদি ফারুবদতং হুরিতনু নেট্টি হিঙ্গা গন্ন দোহে

0: ফাহে খালেগ ফানু হাঁদাং কদ্দেবু মথি দেমি হুন্নবাস ফাহে কালেগ ফানু গে বেরি রসখলাঙ্গে রাহমে ফুলুং খালেগ ফানি খা হিনকু কম গাবেস আদি ময় আকু কম গাবেস নুয়ে
1: أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونَ
0: أَدِي كِينْ هَيَّ أي شاعر كي أورم بُنَنِي هَيَّ أي شاعر مروي ديوما تيمم من بلبلا تبموه

0: নুয়াতা এওরেঙ্গে বুদ্ধিতা এগোথ বুনম এওরেন্নং অমরুকুরণি হেয়ে নুয়াত এওরেন্নি বিষ্ণুমখা নুলা দেখুল হদা বাকি হেয়ে
1: أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ بَلْ لَا يُؤْمِنُونَ
0: نُوَتَ إِقْرُوَانَكِ إِكَلَيْغِ فَانُ أَمِلَّ فُلَنْ هَدَّوَاگِمْ وِدَالَوَا إِچْكَمَ إِوْرِمْ بُنَيْ أُلَنِيهِ أَدِكِيتَ إِوْرِمْ إِيمَانٍ وَيْهِ

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদারবি আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুলবেরিঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগি নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদারবে দেভি ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদারবি এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদারওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দগু কোফানে নুয়াতা এবামিহুন দগুবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতিহে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু করাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কুরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমুফরুম ফাশা গেল নামে
1: ওয়ান নাজমি ইদা হাওয়া
0: অসিগেন্দা হিন্দু থারিতা গন্দেবা ওয়াহি করবমে
1: মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া
0: তিয়াবা মি হুঙ্গে একুরিয়া এবাহি মুহাম্মদ গে ফান হক গে মগুং একিবাবে বড়াই নুগনবাই আদি বাতিল ইতিকাদে নুকুরবাই
1: ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
0: আদি একলে গে ফান আমিল্লা ইদুম ফুলাকা ওয়াহাকা ফুলেন নুমে দাকাওয়ামে

0: কি বা কিংবা ব্যয় করবে কি?
1: দিবেহি এফ এম দিবেহীন নায়ক নদীয় একে মেগাহার্টস

ফাহে তিমন রসকলাঙ্গে হন্দাং কুরমুং একি বাবে ফুরগসদি আদি দুনিয়েগে দিরুণু নুং খামে নে দে মিহা ফাহে এ মিহায়া খালেগ ফানু বাকে বডাগ নাশে।

আদি উডুতা খাই বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুগে মণি আল্লাহ হাসে এই নুবায় আমল কুড়া মিহুন্নাং এউরেং কুড়া নুবায় আমল যজা দেবু মাসে আদি হেও আমল কুড়া মিহুন্না হেও যজা দেবু মাসে।